আমরাই বিরাট চোখ শিপিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকে তো পাইন চাটানিও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাতল এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মা ব্যাংক মা সব স্কুল অফিস দুম সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পে জোড়িনছা থাও আমার মনে কই আনে ডাকে আর তাল নো বেতাল মা হিড়ের ফের দুকা পাইয়েলা নি ঝুসি আর ফোন নম্বর 0215 45787 98 42 35 541 আর ভয় আর গুড ভেরি গুড ভেরি গুড।

0: কেটাও আজ তো আমরা সারপ্রাইজ
1: আসমা কয়টা আমরা সারপ্রাইজ
2: ও সারপ্রাইজ
0: ইয়েস
2: বেবি
0: থ্যাংক ইউ
1: দেবে জুম
2: বাই
0: বয় এন্ড তোর ইচ্ছা পুরা
3: हिजोसम्म त्यस्तो गोते आज चाहिँ स्मार्ट
4: केही त गडबड छ म पत्ता लाउँछु